कभी सोचा न हो इतना प्यार करो, इस गसोंग दोर श्रेया घोषाल. दित प्रachtig liedje kwam uit de film The Body. Gaan we dan verder met uit de film Mohabbate, gezongen door Udit Narayan, Jaspinder Narula, Udbhav en Manohar. Komt het liedje Sorry Sony Akhiyon Vaari.

0: gezongen door Jesleen Royal en B. Praak. Heeft u gehoord uit de film Shershah het liedje Rancha? Uit de film Raju Chacha komt het volgende liedje in het programma Gitum Kelleher via Radio SBS. Gezongen door Sean komt Tune Mujhe Pehchana Nahi.
1: Sanjana! Sanjana!
2: I'm sorry. मैंने आपको पहचाना नहीं.
3: तेरे लबों पे इनकार है, मेरे लबों पे इकरार है. हाँ यही तो है सब निशानियां.